শিলো জেং তয় জেং নি আরি আ যাই দি ও হামলাক সাংসি বয় ফারান দোষি সি বয় ফারান দোষি কর্মান্দু মেরি চৌনি থা বেরি থা।

ধীরি আরুণ আরিন্দি লোনাঙ্কাহুমরি থারে পেনসামি সি লোনাঙ্কাহুমরি সি আরুণচে সাম্পি নি সোদেশি কালা সেং লং আ

জং নাং তুম দেজির জারাখি নং হাং দাম নন্তি রিজুং আলং লং লু তিতিং কং নাং বার নন হা পুরা নাং কানন জানন দেলুন সেদো আলং লুন সে আংনু লে হো দায় নন হো দায় দেতেন আই সারন সারনন বা তাই কি থম থম তাং এ হা হা এ হা হা নি সোদেশিম কালা সেং লং আপর কে সেং ক্রেং মুন তাজং

আরন হাচাকে কান লিদো আরন হাচাকে কান লিদো আরন কাসিম বোরে পাচার চুনন পাচার চুনন বাতাই থম থম তাং এ হা হা হা এ হা হা হা এ হা হা হা নি সুদেশিম কালা সেংলং থয় পিপেনবাং আবু ক্রন ক্রন কে দু কে বাং গিলিং আং পং রা নাম দো আ থানা লং কে কান কে বাং।